0: लता जी की आवाज में ये गाना बस प्रोग्राम में पेश की गए। आप सभी सुनने वालों की सेवा में एक आखिरी पुरानी फिल्म का गीत बस प्रोग्राम में पेश की गई। पुरानी फिल्म में संगीतों का प्रोग्राम में और गाना को मांग करने वाली थी आम्स्टरडम साउथ की रहने वाली श्रीमती बेया। श्रीमती बेया ये खास गाना आज के प्रोग्राम में मांग किया जो आप सभी सुनने वालों की सेवा में बस पेश की गई है। कल सोमवार का दिन है, कल सुबह 9 बजे से लेकर के और 11 बजे तक फिर पुरानी फिल्में संगीतों का प्रोग्राम आप जरूर सुनते ही रहना जो आप सभी सुनने वालों की सेवा में पेश किया जाएगी।
1: En nu reclame, nieuws en het weerbericht op Radio SBS.
2: तुझे कितना चाहे और हम।
3: Cinevis Productions presents Jubin Nautiyal live in concert.
4: Hi Holland, this is your Jubin Nautiyal and I'm very excited to come back to Holland with Cinevis Productions. Sunday 24th May 2026, live in concert at Ahoy, Rotterdam. So get your tickets now on itickets.com.
3: Op zondag 24 mei 2026 RTM stage Ahoy, Rotterdam. Jubin Nautiyal is een van de meest invloedrijke en geliefde stemmen van de moderne Indiase muziek met vele en vele fans over de hele wereld. Jubin Nautiyal live in concert. Deur open om 17:30 middags, showstart om 19:00 avonds. Koop nu je ticket via i-tickets.com. Voor info, sponsorship en VIP bel 06 40 74 59 51. 50 06 40 74 59 51. Jubin Nautiyal live in concert met slechts één show in Nederland.
5: Dit is Rob Krabbendam met het radio nieuws op Radio SBS. Maleisië trekt omgerekend ruim €1 miljoen uit voor korting op vliegtickets om zo luchtvaartmaatschappijen te helpen nu door de oorlog in het Midden-Oosten de brandstofprijzen zo zijn gestegen. Zo'n 100.000 reizigers krijgen deze en volgende maand korting op binnenlandse vluchten. Ook krijgen vliegmaatschappijen langere tijd om hun rekeningen te betalen en komen er vrijstellingen voor overige kosten, zoals die voor het parkeren van de toestellen. Woonwagenbewoners worden door de overheid gediscrimineerd en te vaak als criminelen gezien. Dat zegt Nationaal Coördinator tegen Discriminatie en Racisme Rabin Baltzeding in het AD. Volgens hem komen gemeenten afspraken over extra voor het parkeren van de toestellen. Woonwagenbewoners worden door de overheid gediscrimineerd en te vaak als criminelen gezien. Dat zegt Nationaal Coördinator tegen Discriminatie en Racisme Rabin Baltzeding in het AD. Volgens hem komen gemeenten afspraken over extra woonwagenplekken nauw.